0: সে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষি চৌমিত
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।

0: সে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌমিত
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।

ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা বুঝো এ ভীমেশ্বর কো মেলা বেড়বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ।